0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকা দা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: এওরিংগে কি বাইং আল্লাহ আফু কুরেবুং গ্যা বিগেন বে গিন গিনেং আফু কুরব্বা গিন গিনেম ফাফ ফুসাওয়া কালাও কামগা আল্লাহ ওডগেন বে
1: দিবেহি এফএম দিবেহি নায়কো নোদিহ একে মেগাহার্টজ
2: আলিনূর

ইসলাম দেনুগে মতিবেরিকম বায়ান করবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করবাফাওয়া হাদিস হেগে বারনা গাওনি মান আল্লাহ এদে বেফাকালন রাসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালভি আল্লাহ রাসুল লেভি উমর বুনুল খাত্তাব ফতুগে আহুল ওয়েরিংগে বায়কু মিহুংগে আতুং লিবি ওয়াডা গিট নেভি সিটি ইং হিপাওয়াগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালভে দেভি ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাবা বিদালভি এ হাত্তোবগে দারি কালুননে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল করে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালওয়ামে তিয়া মামিউঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ বামি হুন্না এবহি ফটোগে হুলবেরিনা তিয়া বামি হুন সওয়ালেন নুকুরাশে এমি হুন তেদ বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস দগু কো ফাণে নুয়াতা এ বামি হুন দগু বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস তেদ কো ফাহুটে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ গুদুরে ফুলু গাওয়া কলাং গন্দে বাবি তাড়ুমে মিয়াদু সালাম লেভি মূসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন্নেভিনামা একলেগে ফাণাম বেস তিমং কলেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুকো দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুল নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আড়ু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফদ মি হুঙ্গে সাবাবুম মি দীন গাবুল কোগেন হুরি মি হেগে আকীদায়া কুডভিয়াস উনি কামেন আতুয়ে দা ফদ কামে কোগে নুয়ানে কাং এঙ্গে শাককেনে মেদু মুসলিমম মাগফুরদমন একি সিফাসিফাগা মিদিনুগে আদুবম মাসেকে কোরামু গেন্দা দোসবারেগা মি বিসনালং কম মেহেম বেনুন নুগুতাই কিতাম মেরিতি কো দেকে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাওগে ওয়াহাকে কি হাকিগতেন নে ওয়াহাকে তাকে

0: දිවෙහි FM දිවෙහි නායකු නොමදිය එක මෙගහර්ට්ස්
1: කොම්මෙ මුස්ලිම කීවෙස් ඒනාගේ අහාටකා හෙව එදේ තෙදුවරි සාෆු හිතෙක්ගේ අහුළුවරේක වාංචහය නමීහෙයි මිගොතුන් තිමාගේ අහායන් الله نعمتي تنوسكد في نما اكمتكا تما وفا قرمان ادي نعمت تما اخاتكا دمحتا وادون ادي الله جه حضرتك دعاء دنوانبان هم افدان تما اخايا گلوم نوت دركم ديما وجنما اكمن هتامكم اكمن تما اخا سلامك قربون ادي دعاء قرمان ميگ سيركي মুসলিমুন্নকী অখুন্তকাকাওয়াকান আদি ইসলামী মুজতামাআকী ওগাতেরিকামা একাকু আনেকাকান হামদর্দি ওমগে মাচ্চা কায়েম ওয়ফাওয়া মুজতামাআকাওয়াকান ইসলামী মুজতামাআকী মিফাদা মুজতামাআইকাম বায়ান করাবামুন কাওইতুর রাসূলা হাদিস করেদবি মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ إذا اشتكى منه غضو تداعى له سائر الأعضاء بالسهر والحمى البخاري ماني إكاكو أنككن أوغاتر وما إكاكو أنككن همدردي وما أدي إكاكو أنكك رحم كرمغا مسلمونج مثالكي إن هشيغن رجج مثال إه هشيغن رون غنوانك وينل لبي شكوا كورانما হাসিগণ্ডুগে এহেন হুরিহা গুণাওন্তকিন হেলা হুরমা হুং আওমুন এ গুণাওনা লিবে ভেনুগা বাহেরিবে এভেন তাহাম্মাল করে মিং এগেনি কম্মে মুসলিমকি তিমাগে আখায়টাকা তানাওয়াস হিতেগে আহুলওয়েরিয়কা ওয়ান জেহেনে মিহেক্কান আদি তিমাগে আখায়টাকা হেও এদেন জেহেনে মিহেক্কান আদি তিমাগে হিতুগা তিমাগে আখায়ামেদু এভেস কহালা হাসদ গরিকামে নুয়ত দেখোল গরিকামেন ওয়েগেন ওয়ানে মিহেন নুনকান এহনি হাসদ কি ইসলাম দীন হারাম কুফাওয়া কামে এই এগ সবাবুন মুজতামাগে এব্বা ওয়ন্তকান নেতিগেন হিঙ্গা দানতি হাসদ গরিকামুগে মানে কি মিহুন্না দেওয়া ফাওয়া নিয়ামতান নেতি দিউমা তিমা এদুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুরিহামা গতুগা ঈমান বেগেন তিবে মিহুন্না কি এবামিহুঙ্গে অখুন্না মেদু হাসদ গরিওয়ানে বাইনু এহনি কও ইতুরু রাসূলা বায়ান করাবা গতুগা হাসদায়া ঈমান কামাকি গুলেনে দেচেনু একালে ফানু হাদিস করেবি ওয়ালা ইয়াজতামিউ ফি জাওফি আবদিন আল ঈমান ওয়াল হাসদ আল বাইহাকি মানাই আদি আলেগ্গে এতেরে হাসিগা ঈমান কামা হাসদ গরিকান এবগুতাকু বদলেন নোয়া হুটে মিহেন ওয়ে তিমাগে হিবানি হাসদ গরিকামুগে বাদিন তেমি ফোয়ফা নামা কিতাম মে হেওকামে তিমা কুফাবি নামাবেস এগে সবাবুন তিমায়ে কুরআনে ফায়দা এন্নে এই হাসদ গরিকামে কি হেওকান্তহুগে দরমা নত্তালা কামাকাবাতি মিকাম বায়ান কুরাবামুন কীর্তি রাসূলা হাদিস কুরে বিবাস ফুলুগে মানা গাওানি তিয়াবামি হুম হাসদ বেরিকামা দুরু হেলুবন হুট্টেক।

0: খালেগ ফানুগে মচ্ছং আল্লাহুগে ফাযলু অন্ত খামাই একলাঙ্গ রহমান ওয়ানম খালেগ ফানং ওলুয়ালুম এউরেঙ্গে তেরিম বয়কুলে ফিহে নমবিস এউরেঙ্গে আমিল্লা নফস তাকম মেনুই এউরেন্নং ওলুয়াইন নুলেবেতে আদি ইভিস কামাকুং এউরেন্ন খালেগ ফানক গেল্লু মেন্নু দেবেনেতে খালেগ ফান আল্লাহ হিকমতাই ফিব্বাওয়া লব্বা ফাবে আদি কালেগ ফানু ইহাদ দেন ওডান উগন্নওয়া খান্ত খালেগ ফান একলাঙ্গে উগন্না দেবিয়ে আদি খালেগ ফানুগে মচ্চ আল্লাহুগে ফাদলু অন্তকম বড়ুগেম বে
1: লা খায়র ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকা।